0: হ্যালো হ্যালো
1: হ্যালো হ্যালো
0: আমাহরো
1: আমাহরো চানি
0: নিদে তুই আগুত কা কুইরে ইকোনমি
1: তেসা
0: এ আবান ইকোনমি মি মেসেনে সাবান
1: এ কন্ট্রাসি মাদ্রি মা মেসেনে
0: এ গানা চেনা কুমবা বান ইকোনমি
1: ওয়াচে নিউবা
0: আহা না চেনা কুমবা গেজো Nuko rero rekanda guha kanya uwifurije joro rw'indazi we kukundi ndirimbo za Lucky Philippe Dube.
1: Asi ndazikunda cyane.
0: Inyuma ya kikulacho ni Lucky Philippe Dube.
1: Ndiyo ndiyo.
0: Twagiye rero.
1: Ijoro ryiza kwanza kuri uyu mpayo umurongo.
0: Sawa sawa.
1: Ijoro ryiza kuri madame wanjye turi kumwe mu busaswa.
0: Mhm.
1: Ijoro ryiza kuri twatwana nkunda indundi kritire. Na banywanyi bose b'indundi kritire.
0: Twatwana watwumvise, umvirize cyane.
2: Turakunda haje indundi kritire. Yo! Ratemgawana. Turakunda haje indundi kritire.
0: Nuko nuko.
1: Nuko nuko vraiment ewe ndakunda cyane abo bana.
0: Nabana w'umutima.
1: Nabantu bose bakunda gutasha ku ndundi kritire nkaba ndabipfurize ibyo byiza.
0: Sawa sawa.
1: Sawa.
0: Mukanya na karirimbo ka Lucky Philippe Dube.
1: Ego.